অন্তরীণ অনুরোধর গীতর অনুষ্ঠান সুরধ্বনি আর সন্ধিয়া প্রচারিত সান্ধ্য আলাপ অনুষ্ঠানটি আলোচিত বিষয় সম্পর্ক আপনার মতামত আদি প্রেরণ করব। আপনি আমার হোয়াটসঅ্যাপ নম্বরটি আজই টুকি থাক। আমার নম্বর হয়েছে 600-3166-944। আপনার সুতরাং আমার যোগাযোগের এক নতুন মাধ্যম হয়েছে হোয়াটসঅ্যাপ মেসেজ। আমার নম্বর 600-3166-944।

বই পড়ি আপনি নিশ্চয় ভাল পায়। উপন্যাস বা গল্পর প্রতি আপনার নিশ্চয় আগ্রহ আছে। বিবিধ ভারতী গুৱাহাটীয়ে আপনার বাবে লৈ আহিছে উপন্যাস পাঠৰ এটি মনোৰম অনুষ্ঠান। প্রতি পুৱা 9 বজাত এতিয়াৰ পৰা শুনিবলৈ পাব ধাৰাবাহিক উপন্যাস পাঠৰ অনুষ্ঠান। ধাৰাবাহিক উপন্যাস পাঠ বিবিধ ভাৰতী গুৱাহাটীত প্ৰতি পুৱা 9 বজাত FM 100.1।

0: অগ্নিযুগর গান।
1: অগ্নিযুগর পিরিঙতি মায়ে নতুন অসম গড়িম।
2: ডক্টর ভূপেন হাজৰিকাৰ জন্ম শতবর্ষ উপলক্ষে আমার দৈনিক আয়োজন অগ্নিযুগর গান।
1: ও মোর প্রিয় জনগণ, মই গাও তোমারি গান।
0: প্রতি পুৱা 8:15 পৰা 8:25 লৈ সুধা কণ্ঠৰ গীত।
2: বিবিধ ভাৰতে গুৱাহাটীত অগ্নিযুগৰ গান।

হলো শিব জটাধারী, রূপর কুমার হলো শিব জটাধারী, পক্ষীরাজ গোরা খটখট খট খটকে দৌড়া, পক্ষীরাজ গোরা খটখট খট খটকে দৌড়া।

শ্রোতাসকলে আজি রামধেনু অনুষ্ঠানটিত আশা ভোসলের কণ্ঠৰ গীত শুনিলে। আজি রামধেনু অনুষ্ঠানটি ইমানতেই অন্ত পৰিল।